0: আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। জিজ্ঞাদার হু হারাবাদের মিডিয়া সার্ভিস হেয়া সিনহা ওর কুত আমান তাহু ওর সালাম সিনহা মিশাওয়াজার হু তাই এবর দেখো ভাই তো নিগলানা হোজি তাব চিজিং এবে আবদাল মাদ্রাসা বাহমসিসলে আহাদেবে হুতর দো চি খালোচ মিন দরজে বেহাল ইলা ওয়াখা হুলুফ জাই ও লেত অতো ফুগনি মাসলিনা রেল দালবে কালাহ তিনা শানা ইলেম হোজি নুগদনাচবে ইনা শাহমসে খনুমা সিলা আবদাল মাদ্রাসা দাতবে মুরার ইস্তো নাজাল গেসি আব্দুল নাসির বাহমসা কালাহ তিনা শানা খনাল গেসি আব্দুল নাসির আবদাল ইনস্টিটিউট আত হিদা দিনাচবে দাখা ওক্তি বেজালো গেসি আব্দুল নাসির তারাদি মখন খোবে ইনা শিলে মুরার ইস্তো নাজাল তারাদি মখন খোবে এজাই সিনা সুন্দে মেগেল কাই আল্লাহুম দালিয়া
1: শুকরান আল্লাহু আকবার। ብስሚላ አልሐምዱሊላህ አሰላቱ ሰላም አላ ረሱሊላህ ሰለላሁ ዐለይሂ ወሰለም ንግልታይ ቤ ዚያራታሽ ሙሉ ለመጢ መጤጃ ቆቤ ሽኩረን አነምግን ባይት ከሻ ያው አብዳል መድረሳ ሁሉም ዛዮ መታች ከሰተን ንግልታይ ኮተልፋዋ ሐተኝ ንግል ለውጥ ፕሮግራማችን ሊዛናያች ቤ ቅድም የወረት ቤናራ መድረሳ ዞ ሙሉ ቤ አባቶ ደረሮቱ አፍቀልና 50 ቤላዋ 60 ይቁዛሩ ካራጅ ተቸኸለሪው ይደያባሶን ትሮዳሁ አልሞስት ኦፊስ ኦፍ ኢንካና የዞን በዚ ተረራሽ ወረደ ቢና ወክቲ ዞን እስታዙ ዝናራ ዲቪዥናሩ መስሎች ዛሉ ጂዋራ ዘኒ ጂዋፈቁ ክፍያቹ መፍራት ለሰብሪ ወክቲ ዞን ሁሉ ሞሻፈረ ቆለ መገነጃጅ ባይካሳ በዚ ሲንካች ቱ ዲቪዥናራች ዛሺ ምክልቶሮ ክልፈራኩ አለይቶ خاصة حياة سيولايبين ترغي بوتي بالكسي يا وقتي هلوف زيلينو وهلوف فايا خزاني ببرجة وردا ما عباسو حطر بلاي كفوت خانما كتاسون زخشي وقتي بكي البواء زخشي وقتي كلوة عابيو مدرسة من مدمت لمتي يزو وچ سيكون كنتي يدخل كنت سبب فانهنارا حطر المنبرتسو ما يلي يي أمت مدرسة انتا مدرسة دو حجز الفنزة بالطاب يا عبد الناصر زاد الطاب عبد الناصر هو جديد